হয়েছে, তিন মেয়ে পাকিস্তানে দুই হাজার ডলার হচ্ছে। বাইডেন হচ্ছে ধরনের ফেডারেল ইয়ার্স মন্ত্রী হয়ে দুইটা তিন মেয়ে হচ্ছে দুইটা ডোজ লগনি জেল মন্ত্রী লগনি কেবল পাত্র মাথা লগন করছে। তাহলে আমি কি আছে দুইটা পাকিস্তান না হতেন

0: তারা তাকে যদি তখন পড়েছ কিছু গাইডলাইন পড়েছ তিন থাকে ক্যামেরা কাম গ্রহণ করছ সেটাই মনে লাগা ভালো চাই তখন ভেরিফিকেশন রাখবো হচ্ছে
1: এটা